অনুষ্ঠানে আজ রয়েছে একটি ছোট নাটক ও ছায়াছবির গান। অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি, যদি কোনোদিন আপনার চলার পথে সামান্য কোনো সমস্যা না আসে তাহলে নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। স্বামী বিবেকানন্দের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এবারে বলবো নাগাসাকি দিবস সম্পর্কে কিছু কথা। নাগাসাকি দিবস প্রতিবছর 9ই আগস্ট পালিত হয়। 1945 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপানের নাগাসাকি শহরের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করা হয়। এই ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হন এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হন। পরবর্তী বহু বছর ধরে তেজস্ক্রিয়তার প্রভাবে বহু মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হন। নাগাসাকি দিবসের মূল উদ্দেশ্য হল যুদ্ধের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা এবং শান্তি, মানবতা ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের পক্ষে জনমত গড়ে তোলা। এই দিনে নাগাসাকিতে নিহতদের স্মরণে এ নীরবতা পালন, প্রার্থনা সভা, শান্তি সমাবেশ এবং বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগাসাকি দিবস আমাদের শেখায় যে যুদ্ধ কখনো মানবতার জন্য কল্যাণকর নয়, তাই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখন বলবো আন্তর্জাতিক আদিবাসী জনগোষ্ঠী দিবস সম্পর্কে কিছু কথা। আন্তর্জাতিক আদিবাসী জনগোষ্ঠী দিবস প্রতিবছর 9ই আগস্ট বিশ্বজুড়ে পালিত হয়। 1994 সালে জাতিসংঘ এই দিবস পালনের ঘোষণা করে। এই দিবসটির মূল উদ্দেশ্য হল বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এবং জীবনযাত্রা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের মর্যাদা ও সম অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো। অনেক ক্ষেত্রে তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, তাই তাদের অধিকার রক্ষা এবং উন্নয়নের জন্য সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর অবদান ও সমস্যাগুলো তুলে ধরা হয় এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা প্রচার করা হয়। সকল মানুষের সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই এই দিবসের মূল উদ্দেশ্য। এখন বলবো কাকুরি ট্রেন ঘটনা বার্ষিকী সম্পর্কে কিছু কথা। কাকুরি ট্রেন ঘটনার বার্ষিকী ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় স্মরণীয় দিন। 1925 সালের 9ই আগস্ট উত্তরপ্রদেশের কাকুরি স্টেশনের কাছে বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সদস্যরা একটি সরকারি ট্রেন থেকে ব্রিটিশ সরকারের অর্থ লুট করেন। এই অভিযানের উদ্দেশ্য ছিল বিপ্লবী আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ করা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এই অভিযানে অংশগ্রহণকারী বিপ্লবীদের মধ্যে ছিলেন রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ

খান, রাজেন্দ্রনাথ লাহিড়ী, রোশন সিংহ, চন্দ্রশেখর আজাদ সহ আরও অনেক সাহসী স্বাধীনতা সংগ্রামী। ঘটনার পর ব্রিটিশ সরকার ব্যাপক অভিযান চালিয়ে বহু বিপ্লবীকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচার শেষে রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, রাজেন্দ্রনাথ লাহিড়ী এবং রোশন সিংহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের আত্মত্যাগ দেশের স্বাধীনতা আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে। প্রতি বছর কাকরি ট্রেন ঘটনার বার্ষিকীতে বিভিন্ন স্থানে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশাত্মবোধক কর্মসূচির আয়োজন করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান। আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অন্যান্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অন্যান্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপে রেজিস্টার করুন, মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026 এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটর নির্মাতারা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 2-1 স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ার গতি 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। আবহাওয়ার খবর শেষ হল। এখন জলযান যাত্রার খবরাখবর। এমবি হার্ডবে আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি রঙ্গত আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি বারাটাং আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল। বন্ধুরা, আগামীকাল সন্ধ্যের বাংলা অনুষ্ঠানে যুবকদের উপর সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের প্রভাব, এ বিষয়ে সাক্ষাৎকারে অতিথি থাকছেন আন্ডামান ল কলেজের ডাইরেক্টর অব ফিজিক্যাল এডুকেশন ডক্টর রাজীব মণ্ডল। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদেরই সহযোগী সঙ্গীতা। মনে রাখবেন, আগামীকাল ঠিক সন্ধ্যে 5:30। শ্রোতা বন্ধুরা, এবারে আজকের ছোট্ট নাটক ভ্রমণ বিভ্রাট। নাটকটি রচনা করেছেন শীলা নেওয়ার, প্রযোজনায় সুনন্দা সাহা। নাটক ভ্রমণ বিভ্রাট।

0: पोर्ट ब्लेयर हवाई अड्डे पर आप सभी का हार्दिक स्वागत है। वेलकम टू पोर्ट ब्लेयर वीर सबरकर एयरपोर्ट।
1: ईशानी देखेछो ऊपर থেকে আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর লাগছিল। অত বড় সমুদ্র মনে হচ্ছিল যেন সরু সরু নদী নালা।
2: জানি তো, এটা নিয়ে আমার তিনবার আসা হলো আন্দামানে, তাই তো এবারে তোমাকে আর অদ্রিজাকে জোর করেই নিয়ে এলাম।
1: আচ্ছা ঈশানী, বারবার এই যে তুমি এখানে ছুটে ছুটে আসো, তার কারণটা কি বলতো? শুধু এই দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য নাকি অন্য কোনো কারণ আছে?
3: কি গো ঈশানীদি, সত্যি কি তাই? এবারে তাহলে আমরা ফাইনাল করেই যাই নাকি?
2: এই বড় দিদির সঙ্গে এরকমই আর কি।
3: আমরা তিনজনই একই স্কুলে চাকরি করি, আমরা কলিগ, ছোট বড়র কি আছে, আমরা সবাই সমান।
1: বেশ বেশ, এবারে চল তো লাগেজগুলো কালেক্ট করে বাইরে বের হই, হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর অন্য কথা ভাবব। বড্ড টায়ার্ড লাগছে কিন্তু।

0: হোটেল নিনজাতে আপনাদের স্বাগত জানাই ম্যাম, কেমন আছেন?
1: খুব ভালো আছি, ধন্যবাদ। আমাদের বুকিং ছিল, আমাদের একটু তাড়াতাড়ি দেখে বলুন না।
0: ইয়েস ম্যাম, আপনাদের নাম আর আইডেন্টিটি কার্ড যদি দেন।
2: হ্যাঁ হ্যাঁ, এই নিন, ধরুন।
0: ম্যাম, আপনাদের নামগুলো যদি এই রেজিস্টারে লিখে দেন তো ভালো হয়। আর হ্যাঁ, আপনারা কি একটা রুম শেয়ার করবেন নাকি আলাদা আলাদা?
2: না বাবা, আলাদা নয়, আমরা একটা রুমই নেব, তবে এক্সট্রা বেড একটা হলে ভালো হয়।
0: ওকে ম্যাম, তবে এক্সট্রা বেডের জন্য কিন্তু কিছু টাকা এক্সট্রা লাগবে।
1: ঠিক আছে, আমাদের রুমটা যদি একটু তাড়াতাড়ি দেন, বুঝতেই তো পাচ্ছেন বড্ড টায়ার্ড লাগছে।
0: ওকে ম্যাম, জাস্ট এ মিনিট। জন, ম্যামদের ব্যাগগুলো রুম নাম্বার 302 এ দিয়ে এসো। জান ম্যাম।
2: থ্যাংক ইউ।
3: ম্যাম, চা খাবেন?
2: হ্যাঁ, তা একটু হলে ভালো হয়, সাথে একটু পকোড়া হলে ভালো হতো।
3: এখন এত বেলায় পকোড়া তো হবে না ম্যাম, বিস্কুট হতে পারে।
2: তাই নিয়ে আসুন।
3: ঠিক আছে ম্যাম, এক্ষুনি নিয়ে আসছি।
4: আচ্ছা ঈশানী, তুমি সবসময় এই হোটেলেই ওঠো বুঝি? রুম বয়টি কিন্তু দারুণ দেখতে।
2: পছন্দ হয়েছে? কথা বলবো তাহলে?
4: ওয়াও, এই আমার জন্য বল না রে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ওকে।
3: ম্যাম, আপনাদের চা। আজ বিকেলে বেরোবেন কি ম্যাম?
4: হ্যাঁ, এই রাতে তো সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড আছে, তাই দেখতে যাব।
3: ম্যাম, তাহলে 5টা নাগাদ রেডি থাকবেন, গাড়ি এসে যাবে। ম্যাম, গাড়ি এসে গেছে বোধহয়, গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা রেডি তো?
2: হ্যাঁ হ্যাঁ, আমরাও রেডি, আসছি।
1: এই রুকমা, অদ্রিজা, হলো তোমাদের? চলো, অনেকক্ষণ থেকে হর্ন বাজছে, সবাই চলে গেছে জানো তো, চলো চলো তাড়াতাড়ি যাই, না হলে আমাদের কিন্তু লাস্ট সিটে বসতে হবে।
4: হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে, চলো চলো। উফ, অদ্রিজার আর সাজ শেষ হচ্ছে না। চলো চলো, এখানে কে দেখবে তোমাকে বলো?
2: বারে, রুম বয়টি এত সুন্দর, আরো কত জোন আছে না, চলো চলো যাওয়া যাক।
5: এই কি গো, তোমার হইল? যখনই কোন ওখানে যাওনের কথা হইব তখনই তোমার লাগিয়া দেরি হয়, কেন যে বেড়াইতে বাইরাই বুঝি না বাপ।
3: হ হ হইছে, মাইনসের সামনে মেলা বকর বকর করিব না তো, কইয়ে থইলাম, পুরুষ মানুষ দেখা বেশি স্মার্ট দেখাইতেছো তাই না?
5: এই হইছে।

0: তোমার মস্ত বড় দোষ, হগল সময় দেরি করবা, আর কিছু কইলেই তোমার পুরুষত্বে লাগে। আওনের সময়ও তোমার লাগিয়া এই পেলেন্ডা ছুটা যাইতাছি, তোমারে লইয়া আমার হইছে যত জ্বালা।
1: হায়, আর এর আগে যখন মহীশূর বেড়াইতে গেছিলাম, এই সময় তোমার পাও মস্কাইলো। হিল তোলা জুতা পরনের অভ্যাস তো নাই, তাও তোমার পরন চাই, নিজের লম্বা দেহাইবার লাগিয়া। আসলে তুমি বাইকটা হেইয়া লুকাইতে চাও, এই তো কথা। আর সেইবার হোটেলে বইয়াই কাটাইতে হইল, কোনো হানে ঘোরা হইল না, হেইয়া ভুলিয়া গেছে বুঝি।
0: আমার কথা তো খুব মনে করিয়া থুইছো। এইবার এইবার আউনের সময় তো এয়ারপোর্টের বাথরুমে বিড়ি ধরাইতে গিয়া ধরা পড়তেছিলা। আমি না বাঁচাইলে এ যাত্রা একেবারে নিশ্চিন্ত আসিল, জেলে যাওনি লাগতো, ভালোই হইতো। কিছুদিন জেলের ঘানি খাইটা আইলে ঠিক মনে থাকতো, জাজুরি করে সুইচের বিচার।
1: কেডা সুইচ, তুমি খাইয়ার ঘুমাইয়া গতর খানা যা লঙ্কাপুরি রাক্ষস মতো বানাইছো, তার উপর রাত দিন দাঁতে নসি দিয়া পান খাইয়া দাঁতগুলা কালা গাবের আডির মতো বানাইছো, আসলে মনে হয় ভূতে খাড়াইয়া আসতে আছে।
0: এই বর সন্ধ্যাকালে তুমি আমার গতর তুইলা কথা কইলা, বদমাইশ পুরুষ মানুষ কোহান গোর, নিজের হিরো দেব মনে করো নাকি, দেখতে তো হদল কুতকুতের মতো, হেইয়ার উপর কসি কাসা মাইয়া গো দেখলেই উকি জুকি মারতে থাই, এইটাই হইল তোমার স্বভাব।
2: এই দিদি কি করস, বেড়াইতে বাইর হয়েও তো গো শান্তি নাই, সমানে ঝগড়া করতাছস, তোরা আর মান সম্মান কিছু রাখলি না দেখতেছি, তুগো লগে বাইর নই আমার পাপ হইছে। দেখ দেখি বাসের মধ্যে হগলডি কেমন হাসতাছে তোগোর দেখা, আমার যেন লজ্জায় মাটিতে মিশা যাইতে ইচ্ছা করে।
0: আমারে কেন কস কইলে, কজাইয়া তোর জামাই বাবুরে, হগল সময় আমার লগে ঝগড়াটা বাজায়, শয়তান না বেড়া মানুষ, হুদাহুদি ঝগড়া করে।
1: তোমার দিদি রে কও, যাতে মুখটা বন্ধ রাখে, এনা হইলে কাইত কইরা হেলাই গিড়িতে একটা পাড়া দিমু ক্যাক করে উঠবে, আর যেন হোটেলে ভিতরেই থাকে, লোক সমাজের বাইরনের দরকার নাই।
0: হ্যাঁ হ্যাঁ, এককারে খাড়ি কথা কইছো, এতগুলা মানুষের সামনে কি কইরা তুমি আমারে কইলা, কাইত কইরা হেলাইয়া গিড়িতে পাড়া দিবা, এই হইলে তো তোমার বেশ সুবিধাই হয়, কসি কাসা মাইয়া গুলোকে ডলাডলি করতে পারো। আমি তোমার চালাকি বুঝি না বাবজো, হগলি বুঝি, কিন্তু হেইয়া চলবো না, আমি তোমার লগে লগে থাহুম।
2: আহ দিদি, তুই একটু মুখখান বন্ধ কর দেহি, ও জামাই বাবু একটু মুখটা বন্ধ করেন, দেখতাছেন না মাইসেরা কেমন হাসাহাসি করতাছে, যেন চিড়িয়াখানা থেকে বাইর হয়ে আইছেন এমন ভাবে দেখতাছে সকলে। আপনাগো লগে বাইর হন মানে নিজের মান সম্মান হগল বিসর্জন দেওয়া, দু আর কোনোদিন আপনাগো লগে আমুনা, এই কইয়া থইলাম, আপনার পোলাই যদি কয় তাও আমুনা। হ হ আইতাছি বাপু, তোমার ভেপু বন্ধ করো দেহি, চল দিদি তাড়াতাড়ি চল, বাস সাইডা দিব নে নালে, ও জামাই বাবু আসেন তাড়াতাড়ি, নালে হয় না তো, এত দেরি হইতাছে, ওরা আবার ভেপু বাজাইতেই লাগছে।
1: সামনে সব কয়টা সিট ভর্তি হইয়া গেছে, এখন পিছনেই বহন লাগবে, বুঝগো হানে, রাত্রির বেলায় যখন কোমর ব্যথা করবে, আমারে কোমর টিপতে কইলে দিমু একেবারে লাতি দিয়া, কোমর টিপা তো দূরের কথা।
0: আমার কোমর ব্যথা করব, আর তোমার তোমার লগে বুঝি কোমর নাই, তোমার কোমর ব্যথা করে না, আর হাড়ুর ব্যথায় তো হাঁটতেই পারো না, হেই কালে এই আমি রসুন তেল গরম করিয়া মালিশ করিয়া দিই, হেই সব কথা ভুলিয়া গেছো, এখন আমারে দেখাইতেছো কোমর ব্যথা।
2: হায় ভগবান, তোগো দুইজনের জন্য আর কোথাও যাওন যাইবে না, দুইজন সমানে ঝগড়া করতাছস।
3: আপনারা আমাদের এই সিটে বসুন, আমরা না হয় পেছনে যাচ্ছি।
2: আরে না না, আমাগো কোনো অসুবিধাই হইব না, তোমরা বইসো।
4: ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন না, আমরা পেছনে যাই।
1: ওনারা যখন কইতে আছে তখন আমরা সামনেই বসি, চলো, মানির মান রাহনের দরকার আছে।
0: মান রাহনের দায় তো তোমার একলারই আছে, তুমি যাইয়া বসো।
2: এই দিদি আর ঝামেলা পাকাস।

0: চল বইসা পড়ি।
1: কি গো অদ্রিজা, কেমন লাগছে? আমার কিন্তু ওদের ভাষা শুনতে বেশ লাগছে জানিস।
2: আমারও শুনতে বেশ লাগছিল, কিন্তু আমার মনে হয় বোধহয় ওনারা ঘরেও এমনই ঝগড়া করেন বুঝলি। উহ বাবা, ঝগড়ুটে বরবউ আগে কোথাও দেখিনি। রুকমা, ওদের ঝগড়া বেশ এনজয় করছিলাম বলো, কিন্তু ঝগড়াটা রাবারের মতো বেড়েই চলেছে। তাই তো সিট দিলাম, যাতে ঝগড়াটাও কমে। আর তাছাড়া সাথেই তো আছে, কদিন ধরে ঝগড়া ভালোই শুনতে পাবো।
1: তা যা বলেছ।
3: চলো চলো নামি, আইয়ে পড়ছি।
0: জামাই বাবু ধৈরে নামবেন কিন্তু, যাতে পয়রা না যান ধুতি আটকাইয়া।
3: কেন পড়ুন কেন, আমার বডি ফিট আছে, আমারে লইয়া চিন্তা করণের কাজ নাই। তোমার দিদিরে কও, এই তো জর্দা পান খাইয়া মাথা ঘুরাইয়া পরে বারে বারে।
0: কেন আপনিও পড়েন, দিদি একলাই পড়ে না। সেইবার দার্জিলিং এ গিয়া ধুতির খুঁট পায়ে বাইতা আপনি পড়ছিলেন।
3: হে তো ঠান্ডায় পা কাঁপতেছিল, হেইয়ার লাগিয়া।
0: কেন সেইবার আপনার পোলায় কয় নাই, ওইখানে ঠান্ডার দেশে যাইতাছো প্যান্ট পইড়া যাও। তা না, আপনি তো কারোর কথাই শোনেন না, কোথাও যাইতে হইলে হাজার গন্ডা ব্যাগ নেন, কাজের জিনিস একটাও লন না।
3: ও তুমিও আমারে খোটা দেবা, তোমার দিদির দোষ দেখবা না। হে যে গঙ্গা সেনার না করিয়া কিছু খান না, তা হেই দার্জিলিং যাওয়ানের সময় কি করলো মনে আছে?
0: কি করছে দিদি, কেটলিতে কইরা গঙ্গা জল নিয়ে গেছিল, যাতে রোজ মাথায় ছিটাইতে পারে। তাতে দোষের কি হইছে শুনি?
3: দোষের আবার কি হইব, তোমার দিদির কীর্তি কত বুদ্ধি, হইয়া কই, তিনি কেটলিতে গঙ্গা জল নিয়েছিলেন, আর কেটলির মুখ কাগজ দিয়া বন্ধ করছিলেন, সেই কেটলি ব্যাগে জামা কাপড়ের উপর বসাইয়াছিলেন, হেয়ার পর সব জল ঢাইল্লা পইরাছিল আর জামা কাপড় ভিজগা ডেবা হইয়া গেছিল।
4: ও আমার ওই একখান দোষের কথা হারা দুনিয়া কইয়া বেড়াইতেছে রে ঠাকুর, আর ওনার কথা যদি কইতে লাগি হইলে আস্তা একখান বইলে হাজাই। এই হন হন বিথি, তোর মনে আছে এই বছর কুম্ভ মেলায় যাওনের কালে নসির ডাব্বা খুললা ফেলাইছিল হারা ট্রেনের বগির মানুষ, হাসি দিতে দিতে মরতে আসিল, বাইর কামো কই হইয়া গেছিল। হেই দিনই হগলডি মিল্লা দিত খুব করিয়া, মরতো হেদিন আমি না বাঁচাইলে মরিয়া ভূত হইতো।
3: ভালোই হইতো, তোমার সাজন গোছন এককারে ঘুষতে যাইতো।
0: ও জামাই বাবু, এই দিদি এবার একটু থামেন, হগলডি আপনাগোই দেখতাছে হাসতাছে, দূর যত সব তামাশা করেন সব জায়গায়।
2: ও দাদা, ও বৌদি, নিন এবার চলুন যাওয়া যাক।
4: যাক
0: দিদি, কথা বাড়াস না, এবার থাম।
3: কি গো কথা কও না কেন, লাইট এন্ড সাউন্ড কেমন লাগলো?
2: বাঁচলাম। মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কি ঝগড়াটাই না করছিল ওরা, এরা একসাথে থাকে কি করে রে বাবা। যাও ভেবেছিলাম বিয়েটা করব, এবার তো মতই পাল্টাতে হবে।
1: ওরকম বলো না, এইসব আসলে আনন্দের ঝগড়া, একটা বয়সের পর এমনই হয়। আমার মা বাবাকেও দেখতাম, টুকিটাকে নিয়ে লেগেই থাকতো, কিন্তু দুজন দুজনকে ছেড়ে থাকতেও আবার পারতো না।
2: তবে আমিও কিন্তু ঝগড়াটা খুব এনজয় করছিলাম, বিশেষ করে ওনাদের ভাষাটা।
1: ঠিক বলেছ, আমাদের ট্যুর ওদের সাথে কিন্তু ভালোই জমলো, কি বলো?
2: আমি তো ভাবছি ওনাদের ঠিকানা আর ফোন নাম্বারটা নিয়ে

0: নেব, কারণ ওনারা যেখানে যেখানে বেড়াতে যাবেন আমিও ওদের সাথে সাথে যাব, বেশ মজা হবে, কি বলো?
1: এই আমরাও যাব কিন্তু, আমাদের ছেড়ে যেও না।

এতক্ষণ শুনছিলেন নাটক ভ্রমণ বিভ্রাট, রচনায় শীলা নাওয়ার, প্রযোজনায় সুনন্দা সাহা, অংশগ্রহণে দেবযানী ব্যানার্জি, বাবলি শর্মা, অনন্যা সান্যাল, অনামিকা মল্লিক, সুনন্দা সাহা, নিভারানী মজুমদার ও মৃত্যুঞ্জয় রায়। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একান্ত আপন ছায়াছবির এই গানখানি আশা ভোসলের কণ্ঠে।

এর সঙ্গে শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হলো আকাশবাণী শ্রীবিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।